বিধানসভা রুজের ছত্রপতি হায়দ্রাবাদ মহিপুরী কুমার রাজশাহী বন্ধুটি ক্যাম্পাস নির্বাচন করে বলে নতুন ভিত্তি স্থানীয় স্থানীয় উপস্থিত

নিচের মানে সংস্কার সারিয়ে নিচের মানে সে রক্ত হয়েছে ওনারা খারাপ গ্রহণ।